মেহনাজ জাহাঁ, জাতুকা কিশনপুর সে আলম দিলকর, শবানা নাজ, রিজওয়ান রহিম, রান রাজা, আলম শেখ, শবানা আলম, চাঁদনী নাজ, সিরাজপুর গণেশপুর সে হিনা কেসর ও মোহাম্মদ ওকিল রাহি, ফিরোজ আলম, নাজ পরবীন, কুশেশ্বর স্থান সামলমগড় সে মোহাম্মদ ঈশা, সবিনা নাজ, ইরফান আজাদ, মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ আফতাব, সানা আফরিন, সাদিয়া নূর, আরিশ বাবু, সমা পরবীন, শাহী পরবীন, নেমত পরবীন, রৌনক পরবীন, সুমাইয়া, ফাতমা তথা খুশি।